0: ऐसा आरती भजन बस प्रोग्राम में पेश की गए बाबू सुब्रियो और रेशमी की आवाज में अभी आपने सुना। यह तक आज शुक्रवार 7 तारीख अगस्त का भजन यात्रा प्रोग्राम आप सभी सुनने वालों की सेवा में पेश की गई। आसरा उम्मीद है आप सभी ने सुना और काफी पसंद किया है, बेहद पसंद किया है। कल शनिवार है, कल सुबह 8 बजे से फिर प्रोग्राम भजन यात्रा आप सुनते ही रहना, जो आप सभी और सभी सुनने वालों की सेवा में बस पेश किया जाएगी। रेडियो SBS का पूरा और पूरा टीम के तरफ से आप हर एक सुनने वालों को एक शुभ सुबह शुभ दिन पेश किया जा रहा है। और रेडियो SBS का प्रोग्राम जो है आप जरूर और जरूर सुनते ही रहना। आपको मालूम होना चाहिए कि भजन यात्रा प्रोग्राम रोजाना सुबह की वक्त आप सभी सुनने वालों की सेवा में पेश किया जा रहा है। सोमवार से लेकर के शुक्रवार तक सुबह 7 बजे से लेकर के और 8 बजे तक, और हर शनिवार और रविवार सुबह 8 बजे से लेकर के और 9 बजे तक ये प्रोग्राम पेश किया जा रहा है।
1: Goedemorgen, je luistert naar Radio SBS. En nu reclame, nieuws en het weerbericht op Radio SBS.
0: Supermarkt Toko de Waag in Utrecht. Bij Supermarkt Toko de Waag elke dag volop nieuwe aanbiedingen. Zoals op verse Surinaamse groenten, verse vis. Ook hier verkrijgbaar. Alle kruiden, blikproducten, alle soorten rijst, mithai en alle puja saman, kleine en grote murti. Supermarkt Toko de Waag, Prins Bernhardplein nummer 54 in Utrecht, Zuilen. Telefoon 030-233-42-59. Let op, gratis parkeren. De snelste en goedkoopste manier om reclame te maken is via Radio SBS. Met een minimale budget bereik je direct jouw exacte doelgroep. Bel vandaag nog voor informatie op 030-265-6560. Je kan ook een mail of een app sturen via radiosbs.nl.
2: Dit is Jorien Ballast met het radio nieuws op Radio SBS. Acteur Peter Faber is overleden. Faber was bekend van rollen zowel op het toneel als op tv. Hij brak door in de jaren 70 met rollen in de films Keetje Tippel, Max Havelaar en Soldaat van Oranje, en speelde in A Bridge Too Far van Richard Attenborough met sterren als Sean Connery en Anthony Hopkins. Daarna volgden films als Siske de Rat en Schatjes. Ook was Faber te zien in series als Prettig Geregeld en Duel in de Diepte. Peter Faber is 82 jaar geworden. Bij een schietpartij op een middelbare school in Thailand is een leraar omgekomen. Een tweede leraar en 3 leerlingen raakten gewond, melden de Thaise autoriteiten. Lokale media spreken over zeker 15 gewonden. De schutter was een leerling van de school in Nonthaburi, ten noorden van Bangkok. Na zijn daad pleegde hij zelfmoord. Op dezelfde school was begin dit jaar ook al een schietpartij. Toen werd een leraar gedood en raakte 1 leerling gewond. De ruim 900.000 middelbare scholieren in Nederland krijgen veel minder techniekles dan leerlingen in 2007. Het aantal lesuren in de onderbouw daalde sindsdien met 58%, terwijl in Nederland een groot tekort is aan vakmensen die met hun handen werken. De daling van het aantal techniekuren in het voortgezet onderwijs begon met de afschaffing van de zogeheten basisvorming. Sindsdien mogen scholen zelf bepalen hoeveel uur ze aanbieden, zolang leerlingen de kerndoelen maar halen. En de dikke Van Dalen gaat het woord vulvalippen toevoegen aan het woordenboek, heeft de uitgeverij bekendgemaakt. Dat gebeurt na jarenlange campagne van actiegroepen Dolomina's en Schaamteloos. Zij pleiten al langer voor een anatomisch correcte benaming naast het bestaande woord schaamlippen. Het woord schaam zou volgens hen een negatieve lading geven aan een normaal lichaamsdeel. Met de opname in de Van Dalen krijgt de term een officiële status in de Nederlandse taal. Het weer. In het noorden en oosten kans op een buitje, verder zonnig en droog en nauwelijks wind. Het wordt vandaag 21 tot 26 graden. Tot zover het radio nieuws op Radio SBS.
1: Nu de verkeersinformatie op Radio SBS.
3: Mijn naam is Rijnbaard Mans van de ANWB. Op dit moment zijn er geen bijzonderheden.
1: Tot zover de verkeersinformatie op Radio SBS. Luister Radio SBS op je mobiel en computer via radiosbs.nl en op alle internetradio.
0: सुन वालों, इस वक्त घड़ी की ओर देखा जाए, 8 बजकर प्रोग्राम में 1 मिनट व्यतीत हो चुका है। रेडियो SBS का प्रोग्राम आप सभी और सभी सुनने वालों की सेवा में पेश किया जा रहा है और इस प्रोग्राम को आप जरूर और जरूर सुनते ही रहना। साधना सरगम एन उदित नारायण की आवाज में गाना पेश किया जा रहा है। फिल्म का नाम है आ गले लग जा।

0: ये गाना बस पेश की गए किस लिए मैंने प्यार किया, फिल्म का नाम द ट्रेन, उसी फिल्म का गाना बस प्रोग्राम में पेश की गए आप सभी और सभी सुनने वालों की सेवा में रिकार्डो गफूर खान ब्रेडा शहर का रहने वाला है और रिकार्डो गफूर खान ये खास गाना आज की प्रोग्राम गुजारिश की और इसी तरह से आप सभी सुनने वालों की सेवा में बस पेश की गए। एक सुनने वालों के गाना मैंने चलाया और तुरंत इतना ढेर सा ऐप अंदर आ गए हैं, इतना ढेर सा सुनने वालों बस तार कर रहे हैं, बैकग्राउंड पर तार बज रहा है, तार आ रहा है। शुक्रवार का खास प्रोग्राम पेश किया जा रहा है और प्रोग्राम जरूर आप सुनते ही रहना। अब ऐसे आज जबकि शुक्रवार है कहीं कहीं ट्रैफिक भी ज्यादा है तो चले मिलकर हेडलाइन न्यूज सुनते हैं और खासतौर पर देखते हैं कहां कहां पर इस वक्त ट्रैफिक होता है।
1: En nu het nieuws en het weerbericht op Radio SBS.
2: Dit is Jorien Ballast met het Radio Nieuws op Radio SBS. De Spaanse politie heeft een grote smokkelbende opgerold. Daarbij zijn 78 mensen opgepakt. Het gaat volgens Europol om een van de grootste criminele netwerken die via de westelijke Middellandse Zee drugs, migranten, wapens en voortvluchtige criminelen smokkelde. De bende vervoerde vanuit Spanje en Portugal per boot drugs naar Algerije en nam op de terugweg migranten mee naar Spanje. Er zouden meer dan 2000 mensen zijn gesmokkeld. De Marathon Amersfoort wordt volgend jaar op 4 april gehouden, maakt de organisatie bekend. Door verplaatsing naar het vroege voorjaar hoopt de organisatie op betere weersomstandigheden. De Marathon Amersfoort wordt normaal gesproken eind mei of begin juni gehouden. Bij de editie van dit jaar, op 31 mei, was het 25 graden. Meerdere mensen raakten onwel. Hogere temperaturen en een hoge luchtvochtigheid zijn onprettig voor lange afstandslopers en soms zelfs gevaarlijk. Een 58-jarige surfer uit Delfzijl is overleden na een aanvaring met een bootje op het Groningse Schildmeer. De politie heeft de bestuurder van de boot, een 19-jarige man uit Eemsdelta, aangehouden en verhoord. Hij is weer op vrije voeten, maar blijft verdachte. Het ongeval gebeurde gistermiddag. Het slachtoffer overleed ter plaatse. De politiedienst Landelijke Expertise en Operaties doet onderzoek naar de toedracht. Deze afdeling heeft speciale expertise voor ongevallen op het water. Volkswagen moet sneller in de kosten snijden en de overcapaciteit terugdringen om weer concurrerend te worden. Dat zegt Hans-Dieter Putsch, voorzitter van de Raad van Commissarissen van Volkswagen, in een verklaring.

0: गाना जो प्रोग्राम में पेश की गए आप सभी सुनने वालों की सेवा में किशोर कुमार की आवाज में, बिन फेरे हम तेरे फिल्म का नाम था, उसी फिल्म का टाइटल सॉन्ग अभी आपने सुना। और गाना को मांग करने वाला था आमसफोर्ट शहर का रहने वाला मन्ना सुखाई की खास मांगी हुई गाना आप सभी सुनने वालों के लिए बस पेश की गई रेडियो SBS की जरिए। मन्ना सुखाई आपको भी शुभ दिन, शुभ वीकेंड अभी से बस पेश किया जा रहा है और रेडियो SBS का प्रोग्राम जरूर और जरूर सुनते ही रहना।
1: Dit is Jorien Ballast met de hoofdpunten van het radionieuws op Radio SBS. De Spaanse politie heeft een grote smokkelbende opgerold. Het gaat volgens Europol om een van de grootste criminele netwerken die via de westelijke Middellandse Zee drugs, migranten, wapens en voortvluchtige criminelen smokkelde. Vanaf morgenavond 6 uur mogen schapen en ander vee niet meer op de dijken van Texel grazen. Het gras dat de dieren eten groeit door de aanhoudende droogte niet meer aan. De grasmat is belangrijk om ervoor te zorgen dat de dijk stabiel blijft. De politie heeft op het Griekse eiland Kos 6 Nederlandse mannen opgepakt. Ze stalen eerst een fiets van Italiaanse toeristen en eisten vervolgens ook dat die geld voor hen pinde. Het Openbaar Ministerie heeft vandaag 9 jaar cel geëist tegen de 37-jarige Kevin de N. uit het Zeeuwse Breskens. Hij wordt verdacht van 7 verkrachtingen van zijn vriendin tussen 2021 en 2023. Ook zouden zijn vrienden haar verkracht hebben. Het weer. Vanuit het westen breekt de zon door. De kans op buien in het noorden neemt af. De maximumtemperatuur varieert van 21 graden aan de noordkust tot lokaal 25 graden in Zuid-Nederland. Tot zover de hoofdpunten van het radionieuws op Radio SBS.
2: Nu de verkeersinformatie op Radio SBS.
3: Dit is Annemieke Bosgaard van de ANWB. Het is druk op de weg door recreatieverkeer, grenscontroles en wegwerkzaamheden. Je hebt nu onder andere vertraging op de A1 richting Apeldoorn. Tussen Hoevelaak en Voorthuizen staat 6 kilometer file met 10 minuten vertraging. Op de A12 richting Utrecht heb je tussen afrit Wageningen en knooppunt Waterberg een half uur vertraging. Het komt door een kapotte vrachtauto en de rechte rijstrook is dicht. Op de A325 richting knooppunt Velperbroek gebeurde eerder een ongeluk tussen Elden en knooppunt Velperbroek. De weg is weer vrij, maar reken nog op een kwartier op onthoud. En tot slot vakantieverkeer op de N57, Middelburg richting Rotterdam. Tussen de afrit Hellevoetsluis en de aansluiting met de A15, 4 kilometer file met een half uur vertraging.
2: Tot zover de verkeersinformatie op Radio SBS.
0: सुन वालों रेडियो SBS का प्रोग्राम आप सुन रहे हैं। हमारा प्रोग्राम यूं ही तकरीबन 3 बजे तक आप सभी सुन वालों की सेवा में पेश किया जाएगी। और आज के प्रोग्राम में कुछ सुन वालों की मांगी हुई गाना बस पेश किया जा रहा है, जबकि बहुत सी सुन वालों है जो हमारा प्रोग्राम इस वक्त सुनते हैं। सभी को वेलकम। फंडा फ्राइडा 7 अगस्त का प्रोग्राम पेश किया जा रहा है। दरहाल शहर के अंदर राज भी हमारा प्रोग्राम सुनते हैं। राज एक गाना मांग किया है और मांग किया है सभी और सभी सुनने वालों के लिए। फिल्म का नाम तीसरी कसम, द माइटी मुकेश की आवाज में गाना बस पेश किया जा रहा है। दनहाक शहर का रहने वाला राज का मांगी हुई गाना पेश किया जा रहा है सभी सुनने वालों के लिए।

जाने क्यों तन्हा हो गए इस गजोंग डोर सोनू निगम एंड क्वाम आउट द फिल्म ब्रह्म। Het volgende liedje in het programma Gitong Kelleher is gezongen door Kunal Ganjavana en Sunil Chauhan. Hij komt uit de film Bhagam Bhagan is Terevinder Eno Desire.